ছোট ছোট রান্ডুর তে নানে আক্কা মেন দান ঠিক একটা খালি নন থাপি দেন রান্ডু এক দা গাত্তা এত মাং কচ্ছর আদরে দে আট মাং সেউ আন্দি এ আনো আন মাগে আস